104 आकाश बने एफएम रेनबो कड़क दिल से दिल तक जयदेव साथी अच्छा आपण आज आरंभ करवा चलत कार्यक्रम शुभ सका संगीत हूँ जीवन बेद ईश्वर निकटवर्ती हेबाकु हेले शुद्ध संगीतर शाश्वत धारा सहित एकमत होगा उचित শুভ সকালের শুভেচ্ছা জানাই আরম্ভ করছু আজির শুভ সকাল শুভ হেউ আজির দিন ধৈর্য ধরু অমানিয়া মন মঙ্গলময় হো সব কার্য দূর হেউ সব বাধা এই কামনা আজ সকালে সকাল আসিছি অনেক আশা কনে অনেক ভরসা কনে সকালের পহিলি কিরণ পরে এই কোমল মন সে কিরণ যেতে যেতে টাণ হুয়ে এ মন সেতে সেতে দৃঢ় হুয়ে এই কোমল সকালে আপনার পাই এই শুভেচ্ছা জানাই আরম্ভ করছু আজির কার্যক্রম টিউন করতানো 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক।

বন্ধু, অনেক অভিযোগ, অনেক অনুরোধ আম পাখে পৌঁছে চালিছে। গোটিয়ে পরে গোটিয়ে পরবর্তী গীতটি শুনিয়া চাইছেন সোমনাথ সাহু জিগরণ পটামুন্ডেই কেন্দ্রাপড়ার শুনে দেছু আপনার আপনার পছন্দর গীত সেইভাবে সে গীতটি শুনে চাইছেন। হ্যালো ভাই শ্যান আঠগড়ু, রমেশ বাপুন লিপুন টাঙ্গিচাঁদপুর মানিয়াবন্ধ কটকরু, দেবেন্দ্র তাঁতি রাকেশ তাঁতি প্রকাশ নিশা কুমারী রেশমা কুমারী দীপালী কুমারী দেবেন জামশেদপুর সুপাই গাঁর রাজেন্দ্র নন্না নয়াগাঁ কটকরু শুনে দেছু আপনার আপনার পছন্দের গীতটি।

অজয় দেবগনক পর্সনাল লাইফ বিষয়ে যদি আমি কথা হওয়া তবে ১৯৯৯ সে বলিউডর জনাশুনা অভিনেত্রী কাজলঙ্ বিবাহ করে উভয়ের গোটিয়ে পুয়া এবং ঝিও জীবনের সবুলে ফিটনেস এবং ডিসিপ্লিন প্রায়োরিটি দেওয়া অজয় দেবগন এই দুইটি কারণ সফলতা।

মকা, কপা, অদা, মাণ্ডিয়া, চীনাবাদাম, হলদী ও হরড় চাষের বীমা পঞ্জীকরণ করাই নিন্তু। ভাগ চাষী, ঋণী ও অণঋণী চাষী সমস্তে নিজ ফসলের বীমা পঞ্জীকরণ নির্ধারিত তারিখ 31 জুলাই সুদ্ধা নিকটস্থ কৃষি সমবায় সমিতি যথা প্যাক্স, ল্যাম্পস, ব্যাঙ্ক শাখা কিংবা জনসেবা কেন্দ্রে করাই পারিবে। চাষী পিছা 5 একর জমির ফসল বীমা পঞ্জীকরণ সম্পূর্ণ দেয়মুক্ত অটে। প্লট পিছা কেবল 1 টাকা দেওয়া পড়ব। অধিক বিবরণী পাই নিকটস্থ কৃষি সমবায় সমিতি, যেকোনো ব্যাঙ্ক শাখা কিংবা কৃষি ও সমবায় অধিকারী যোগাযোগ করতে।

তবে পরবর্তী মেসেজটি আমি পাখানে এসে পৌঁছেছি। মেসেজটি করেছেন টাটা স্টিল প্লান্টরু আভাস সেন, রাজকুমার ভরদ্বাজ, বিমল শ্রীবাস্তব, মনীষ শর্মা, আলিসা আলিসা অপা, তমন্না রেড্ডি। টাটা স্টিল প্লান্টরু মেসেজ করেছেন। সে লিখিছেন, ভাই গুড আফটরনুন, নমস্কার, জয় জগন্নাথ, ওড়িশাবাসীঙ্কু প্যার ভরা নমস্কার। সে লিখিছেন, অতীত জীবনটা চালিগলাণি, সে কথা ভাবি কিছু লাভ না, এবেকা সময় দিয়ে আমি কিছু ভালো ভালো যোজনা করে পারিবা, এবে সময় তো বহুত ভালো সময় ভাবি আমি আগকু চালি পারিবা, এবে যা যা হব তো আমি সুধারি গ্রহণ করে পারিবা, এবে যা মিলুছি আমি খুশিরে আদরি নেবা, এবে যে কাম মিলুছি তা আমি করিবা, আজির কাম আজি করিবা, পছকু রাখিবা নাহি। বহুত সুন্দর মেসেজটি করেছেন, কাইকি না আজির কামকু আপনার আজি করন্তু, আসন্তা কালিকু অপেক্ষা করন্তু নাহি। যে আপনার পিলাবেলে নিহাতি ভাবে আপনার শুনিথিবে বড় মানে কুহন্তি, আজির কাম আজি সারিবা আবশ্যক, আজির কামকু কালিকু পেন্ডিং রাখিবা উচিত নহে। তেণুকরিকি এই মেসেজটি মাধ্যমে সে জনাইপাই চাইছেন্তি কি অতীত জীবন চালি যাইছে এবং তা সহিত যদি আমি সেই সময়কু নষ্ট করিবা এবং অতীত জীবনকু মনে পকাইকি সেই স্মৃতিরে হি বঞ্চিকি রহিবা, ব্যাড মেমোরি সহিত বঞ্চিকি রহিবা, তাহলে আমার কিছু বি ফায়দা হবনি। তেণুকরি এবের সময় হি সর্বোৎকৃষ্ট সময়, যে সময়রে আমি আমার জীবনকু সুধারি দেইপারিবা। বহুত বহুত ধন্যবাদ আপনার এই সুন্দর মেসেজটি পাইঁ।

ভক্ত বিমণ্ডিত পরিবেশ ভিতরে জুলাই 15 তারিখ সোমবার সকাল 8:30 ওড়িশার সমস্ত আকাশবাণী কেন্দ্রর এবং নিউজ অন এয়ার আপ্রে শুণন্তু পবিত্র বাহুড়া যাত্রার প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী।

যিয়ে তুমি নির্মল স্বচ্ছ মনরে আকুল ভাবরে অহরহ স্মরণ করুথায় না, তুমি তার পাখে পাখে সদা সর্বদা রহিথাও। কেবে বি নিজ সন্তানকু তুমি নিজঠারু অলগা কর নাহি, বরং ব্যাকুলিত চিত্তকু নিজ ভাল পাইবার কৃপাবারি সিঞ্চন করি শান্ত কর, অবাটরু তাকু ক্ষান্ত কর, আও জীবনকু দিও সঠিক মার্গদর্শন।

So friends, যেমতিকি আজ কথা হলে আমি হেলদি ব্রেকফাস্ট সম্পর্কে, তেণু এই টাইমরে জঙ্ক ফুড কু কহন্তু নো, আউ হেলদি ব্রেকফাস্ট কু কহন্তু ইয়েস। আউ হেলদি ব্রেকফাস্ট ভিতরে আসে ছতুয়া, মনমতুয়া, আমার যে দেশী খাদ্য, দেশী ওড়িয়া খাদ্য, আরে কিছু নথিলে ছতুয়া গ্লাসরে গোলাও, পিই দিও, চাল পুরা পেট ফুল, আউ দেহকু বি হিত, তেণু তাকে কেবে বি ভুলবেনি। আউ খাস করে বর্ষা দিনে তো জমা বি নুহে। যদি নিজ হেলথ সহিত কম্প্রোমাইজ করা চাহুনা, তবে নিশ্চিত খাঁতু হেলদি। আউ এবে আমি কথা হবা আমার মেন যে ক্যাটেগরি রয়েছে আপনার পাই কোয়েশ্চন অফ দ্য মর্নিং, সে বিষয়ে তো আনন্দ বক্সি সম্পর্ক আজ আমি কথা হতে, তাঁর বর্থডে রয়েছে। গীতিকার আনন্দ বক্সিঙ্কর প্রথম চলচ্চিত্রর না কোন আপনার পচারি, রিলিজ হয়ে 1958 এবং সঠিক উত্তর হল ভালা আদমি। তো সঠিক উত্তর তো অনেক দিয়েছেন, হলে আমাকে যে প্রথমে সঠিক উত্তর লিখি পঠাইছেন সে হচ্ছেন নারায়ণ প্রধান, বি ব্রহ্মপুর বুগুড়া গঞ্জাম রু, এবং সেই পারছেন লিসনার অফ দ্য মর্নিং, মানে আজ সকালের শ্রোতা। তেণু নারায়ণ ভাই আপনার বহুত বহুত বহুত বহুত বহুত শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমার পাখু অনেক আসিছি সঠিক উত্তর লিখিকি পঠাইছেন, যেমতি কি আভাস সেন টাটা স্টিল প্ল্যান্ট রু, কৃপা সিন্ধু কবি ভুবনেশ্বর রু, ধীরেন পূজারি সালেপুর কটক রু, রমেশ চন্দ্র সাহু ঔখুমা ভাপুর ঢেঙ্কানাল রু, বামদেব পৃষ্টি ঝাঞ্জিরি মঙ্গলা কটক রু, প্রভাতী মিশ্র সালেপুর কটক রু, এ সমস্তে মধ্যে সঠিক উত্তর লিখিকি পঠাইছেন, কিন্তু প্রথমে যে পঠাইছেন গঞ্জাম রু, তেণু ভাইঙ্কু আউথরে বহুত বহুত অভিনন্দন। এমতি আমার সহ যোড়ি হয়ে রইথান্তু, আমার কার্যক্রম শুণুথিবারু হৃদয়রু ধন্যবাদ।

0: চিম্বর সারে ভিজা ভিজা রাস্তারে। যেতবেলে আমি চালু না, গোড় খসে বহুত, গোড় খসিলে বি বারম্বার, তথাপি ইচ্ছা হুয়ে বহুত। আচ্ছা কোন ইচ্ছা হুয়ে ভাবুচান্তি এই চালিবাকু বুলিবাকু? সত কহিলে বর্ষারে ভিজি ভিজি আপনার জমা বুলি নাহান্তি? সত কহিলে নিশ্চয় বুলিথিবে। আউ যদি এতে বুলিবার সৌক রহিছি, তেবে এই বর্ষা দিনে যেতবেলে ইচ্ছা হুয়ে আপনার বুলিবা পাই, তেবে ওড়িশার কেউ অঞ্চল আপনার ফেভরেট প্লেস যেটা কি বর্ষা দিনে আপনার বুলিবা পাই চাহান্তি বা বুলি সারিছন্তি এই বর্ষা দিনে খাস করে, এ সম্পর্কে কহিবা পাই ডায়াল করন্তু 0671230315 3 এবং কুহন্তু আমাকু বর্ষা দিনে যদি ইচ্ছা হুয়ে বুলিবাকু, তেবে ওড়িশার কেউ জায়গা আপনার প্রিয় এই বর্ষা দিনে? তো কলর তো জোড়ি হয়ে গেলি আমার সহিত, দেখি নবা কি করছেন কল। হ্যালো,
1: আচ্ছা
0: বহুদিন পরে, কেমতি অছ?
1: আপনার তো বহুদিন।

ভাল লাগে, ভারি ভাল লাগে কথা হওয়া আপনার সহিত। চলন্তু বুলিবা, মানে আপনার কোটিকে বুলিয়াকু ভাল পাঁতি এই বর্ষা দিনে ওড়িশার কেউ জায়গা আপনার প্রিয়, চলন্তু জানিবা।

0: হ্যালো, ওকে, কলটি কটি যাইছে, কিছু কথা নাই, আপনার চাইলে পুনি থরে কল করি পারিবে আমাকু এবং কই পারিবে আমাকু যে ওড়িশার কেউ জায়গা আপনার বুলিবাকু পছন্দ করিবে এই বর্ষা দিনে দেখি না বাকি করছেন কল। হ্যালো,
1: অশোক পণ্ডা মধুপাটনা কটক,
0: কেমতি অছেন ভাই? নমস্কার,
1: বহুত ভালো আছি, আপন কেমতি অছেন?
0: বড়িয়া, আউ আজির টপিক উপরে কোন কইবে?
1: ओम त्रैवकम जदामये सुगंधिम पृष्टिवर्धनम उर्वारुकैव वन्दनात् मृत्युमृत्युम् अमृता ओम नमः शिवाय। मते वर्षा दिने प्रभु श्री लोकनाथ शिव मंदिर जीवाकु भल लागे, पुरी श्री जगन्नाथ मंदिर जीवाकु भल लागे, पुरी रे गरम अभड़ा खाइबाकु भल लागे।
0: जाइछन्ति कि नै एथरो?
1: आया
0: जाइछन्ति कि नै एथरो?
1: नीलाद्रि प्रभुंकर नीलाद्रि विजय परे শ্রাবণ মাস হলে এটা আষাঢ় মাস চালছি, আভুঙ্কর নীলাদ্রি বিজয় সরিগলা পরে শ্রাবণ মাস হলে যাবি।
0: ওকে, হো ঠিক আছে, আমি চাইবু আপনার ভালরে ভালরে দর্শন করে আসন্তু, আউ সুস্থ রই থান্তু, এমতি আউ আমকু কল করু থান্তু।
1: আপন আজ যাও মর্নিং রে আসিছন্তি ডাইনিং লাইভ রে, আর ইভিনিং রে আসন্তি, আজ মর্নিং রে আসন্তি, সেদিন কি বহুত খুশি লাগুছি।
0: ওকে, বহুত বহুত ধন্যবাদ, আমাকে বহুত খুশি লাগুছি, মতে খাস করে সমস্ত সাথে কথা হয়েকি সকালে আউ এমতি আমাকে শুনু থান্তু, ঠিক আছে?
1: আপনাকে মিস করলে ভাল লাগেনি?
0: আচ্ছা, নাই মিস করিবা দরকার নাই, পৌঁছে যাইছি না, আউ মিস কোন করিবে?
1: এমতি পৌঁছু থান্তু।
0: ওকে ঠিক আছে, পৌঁছে যাবি আউ রহিলি।
1: ধন্যবাদ,
0: ওকে রহিলি, নমস্কার। তো এইথিলে অশোক ভাই মধুপাটনা কটক রু, আউ সি মহাপ্রভুঙ্কু দর্শন করিবাকু খাস করে এই বর্ষা দিনে ভালো পাঁতি, আউ যিবার তাঙ্কর প্ল্যান মধ্যে রহিছি, তেবে আপনকর কোন রহিছে প্ল্যান শেয়ার করি পারিবে আমার সহিত, মানে বর্ষা দিনে কুয়াড়ে বুলিবাকু ভালো পাঁতি, দেখি নবা শোর লাস্ট কল। হ্যালো,
2: জয় মা তারাতারিণী, জয় মা বুড়ি ঠাকুরানী।
0: ওকে, নমস্কার, জয় জগন্নাথ, কে কোচন্তি, কোঠ কোচন্তি?
2: মুঁ কইছিলি আপনকর জড়ে বড় ফ্যান, বম এফএম রেডিও বড় বড় ফ্যান, তথা ভারতের রেডিও লাভার কেন সঙ্গে জানেন তো মতি নারায়ণ প্রধান দি বরমপুর বুগড়া গঞ্জ।
0: আচ্ছা, আজির লিসনার অফ দা মর্নিং কোচন্তি, কেমতি আছন্তি?
2: আ বহুত ভালো আছি, ঢাকা সব।
0: আচ্ছা, আজির টপিক উপরে কোন কইবে?
2: দেখুন, আমার বুগুড়া কু মাত্র আমার ঘর কে গেলে 4 কিলোমিটার দূরে আমার গোটে বুদ্ধকোল আছে, আর বুদ্ধকোল পুরো প্রাকৃতিক পরিবেশ পাদিপটে পাহাড় মধ্যে 305 চড়িকে যা পড়ব, বংশী মহাদেব অছেন সেটি, আর বর্ষা হয়ে গেলে বহুত বঢ়িয়া লাগবে, সব নূন্য গছপত্র সব কম সব মানে উঠিথিবে সব কল থাকবে, তারপরে গোটে ঝরণা আছে, ঝরণা গাধে গেলে বহুত বঢ়িয়া লাগে, মানে ঝরণা বর্ষা হলে মানে ঝরণারে পানি ধরে বড়ি ঘাস থাকে, আর সে ঝরণা দেখি মানে সে কেবে শুকে না, খরা হচ্ছে মানে অন্যবার্ক পানি সবুলে উপর পড়ে খাই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: আপনার কেউ যাইছেন বুদ্ধ কল?
0: না কেবে যাইনি, কিন্তু আপনার কথা শুনিকি ইচ্ছা হলানি যাওয়া কো। নিশ্চয় নিশ্চয় চেষ্টা করিবা সেটিকে যিবা বুলিবা, আর আপনার তাহলে বর্ষা দিনে যাআন্তি নেই? আচ্ছা ঠিক আছে, সময় বহুত কম রহিয়াছি ভাই, নহলে আহুরি বহুত কিছু কথা হইতান্তে, রহিলি, নমস্কার।
2: নমস্কার।
0: তো এইথিলে নারায়ণ ভাই গঞ্জাম রু, আর যেমতি কি সে বুদ্ধ খোল কথা কহিলে, যে মানে যাই নাহান্তি খাস করে মো ভি, সেমানে নিশ্চয় যাইকি বুলিকি আসন্তু, আউ এনজয় করন্তু গোটে বিউটিফুল ট্র্যাক দিল সে দিল তাক।